জানাই বল তো আসলে মুন্টুস মজে কারিস কোশিন বক্তা বল আতিয়া সংসারাতলি তুচ মজে ক্রেস কাইপল